0: দাদাজান।
1: দাদাজান কি জান, আও আও বলো বেটে রোকসানা।
0: আব আপি হি ফেসলা ফরমাই।
1: কিস বাত কা ফেসলা বেটে?
0: হম দাদি জান সে বার বার কেতে হে
1: ক্যা
0: কি হামে চাঁদনি চৌক হওয়া খোরি কে লিয়ে ভেজিয়ে, মগর ও সুনতি হি নহি হে।
1: অভি তো শব হে বেটে, আর রাত কে বক্ত সৈর কো নহি জায়া করতে।
0: লিজে দাদি জান ভি আ গই।
2: মেরে সরতাজ, ইসে কিসি তরহ সে সমঝাইয়ে।
1: কহ তো রাহা হুঁ মেরে বেটে, হম সুবহ সৈর করনে চলেঙ্গে, আর আর ফির ফির
0: আগে ফরমাইয়ে না। খামোশ কিউ হো গয়ে আপ?
1: হম কিয়া কহ রহে থে?
0: হম জানতে থে ইয়েই হোগা, আপ বহুত সি বাতে ভুল জাতে হ্যায়। দাদা জান, ক্যা রাত ভর হম ইয়েই রহেঙ্গে?
1: হ্যাঁ বেটে, হম ইয়েই রহেঙ্গে।
0: হামারি সারি কনিজে কহাঁ গই?
1: আপনে আপনে ঘর।
0: মগর কিউ?
1: আল্লাহ কা এসা হি হুকম হ্যায় বেটে।
0: আল্লাহ এসা হুকম কিউ দেতে হ্যায়? হামে ইয়াহাঁ গরমি লাগতি হ্যায়, কোই হামে পঙ্খা ঝলনে ওয়ালা ভি নহি হ্যায়।
1: কোই বাত নহি, আপকি দাদি জান আপকো পঙ্খা ঝল দেঙ্গি।
0: হামে কপড়ে কোন পহনায়েগা?
1: দাদি জান।
0: খানা কোন খিলায়েগা?
1: দাদি জান।
0: দাদা জান,
1: হ্যাঁ
0: দাদি জান, ক্যা কোই ফরিশতা হ্যায় জো সারে কে সারে কাম অঞ্জাম ফরমায়েঙ্গে?
1: চলো থোড়ে বহুত আপকে কাম হাম ভি কর দেঙ্গে বেটে।
0: আপ? দাদা জান, আপ?
1: কিউ হাম নহি কর সকতে ক্যা?
0: দাদা জান, আপকো তো হুক্কে কে লিয়ে, খাসদান কে লিয়ে, উগালদান কে লিয়ে, পাপোশ পিনহানে কে লিয়ে অলগ অলগ খাদিম চাহিয়ে, আর আপ?
1: বেটে রুখসানা, ইয়ে বক্ত বড়ি জালিম শায় হোতা হ্যায়, ইয়ে কিসি সে কুছ ভি করওয়া লেতা হ্যায় বেটা।
0: খের দাদা জান, ইস সিলসিলে কো ইয়হি খতম করে, আর ফিলহাল হামে কোই কিসসা সুনায়ে।
1: বহুত খুব বহুত খুব, হাম আপকো কিসসা সুনাতে হ্যায়। এক থা বাদশাহ, ঘোড়ে পে সবার, হাত মে চমকতি হুই তলবার, ও
0: ও জিধা সে গুজরতা থা জলজলা সা আ জাতা থা, লেকিন এক ওয়াক্ত এসা ভি আয়া। দাদা জান, ইয়ে কিসসা ইতনি বার আপনে সুনায়া হে কি বিলকুল হিফজ হো গিয়া হে। দাদা জান, ইয়ে ঘিসে পিটে কিসসে আপ আপনে পাশ হি রহনে দেন, মে আম্মি জান কে পাশ যা রহি হুঁ।
1: লেকিন লেকিন এক ওয়াক্ত এসা ভি আয়া কি জলজলা তো রুক গিয়া, লেকিন এক খৌফনাক তুফান বপা হুয়া, খতরনাক খুখার তুফান, সিয়া আঁধিয়ো কে থপেড়ো নে সব কুছ তিতর বিতর কর দিয়া।
2: মেরে সরতাজ, কিসসা কিসে সুনা রহে হ্যায়? রুখসানা তো কব কি ইয়াহাঁ সে যা চুকি হ্যায়।
1: রুখসানা চলি গই? মালিকা, আপকি আওয়াজ ইস কদর গমজদা কিউ হো রহি হ্যায়?
2: ইউ মহসুস হোনে লগা হ্যায় জেসে কুদরত কি সারি নিয়ামতে ভিরান হুই যা রহি হো, চমনা কা পানি বদরং আর সিয়াহ লগনে লগা হ্যায়।
1: মালিকা এ আলিয়া, কভি চমনা কে বারে মে এসে আলফাজ ভুল সে ভি আপনে লব পে না লায়ে। পানি তো দুনিয়া কে হর দরিয়া মে বহতা হ্যায়, লেকিন দরিয়ায়ে গঙ্গা আর যমুনা মে আবে হায়াত বহতা হ্যায়। যমুনা কভি ভি বদরং আর বদমজা নহি হো সকতি।